0: ও কুয়া খানো আমি ইপাপো নিজান আমু বে এ হে তু না পো আহার বে রে আতি জমা ওলে কেন ফটে তিলে তি তো পড়া কেচন সামো ইনসু কু নুমে মে কে আনি কনাতে হি ল আে তক তক হ্লুমা মতে উদ্যোগ চে চাং পো অং ইসে থাম সাম থিনো ও কসই ফো থি নখান আইজো নেনচর ইনথাও হি ইতিদোল তুকমাসে কং চে আকন চাম হুন্ দুর্গ সে ই অমছং চুয়ান তোর ছেল তাকিন ও আতি আকুত মেট ভং ভা সামু ইং সুই হি ইনমুতো তুর আং মিয়া কে আুই সুকিন ওই সুম নি হনসার তে আতি আঙ তান কে চুয়ান মন মোর আতি নিয়াল বয় পে লভিন খত নি থুম চুক ছিয়ার ওই সোম পঙ্গা কছিয়ার হন তে আচুয়ান কং ছকল মান পাখত লেরোল পাখত লেরোল থর পাখত মে ছিনৌ পংমের থিক মে হি কনলম লো হই ছপ হি শিলন কঙ্গাই বি গল সামমোই নুলে আনাউ তিটি কে মেয়ে মেলা সুই ছফে মেদে ইছিয়ার মংসে না কছু সুয়া লোটে আতিদে ইথুং কথিনচু ফুদুত দুদিন কসপু পুপিং কশা মোটর চু তিদিং ইন আউমা মতে তেলে মেছেন পং মের থজেট খা কনলমা লো তান রোলা মিদং পইন নুঙা আনলো জুই হালবক চু মেছেন পংচু সাং বয়ন সুই ফৌথিন জৌ থানি আনি গরিং হেতম্যা মিন মুচু দিং ইল আউিন মিত লেক লেক খিয়ান মিন এনা উই কমি ছেমু তো ইল মের থাবির আতি তরেওয়া মিন তিলাই চাং এ মেই
1: তুনা কনগাই থাক তাক খা থিন থ্লাং থ্লাং ওয়াল এপিসোড রেট না আনি আ উন রন মংতু খা লরম এং ই আনি তুনা চুন এলিজাবেথ জোডিন পুইন শিং নুন পালথি মাহার তিলা আসাক ইলুঙাই থাং